0: and economic benefits for families and communities. On the other hand, the government has been making commendable contribution towards promoting agricultural activities through the distribution of seeds and saplings, providing farm tools and machineries, and importantly, developing and identifying crops clusters in regions to make farming more profitable and efficient.
1: Shri Suo para janai shiki tu tor para naga farmers khan jun bishi balke kam kuri ase tai khan ke bisarable aro tai khan laga mehna to dikhe babu karne sai ase itu farmers wing para krishi vigyan kendras aro agri and allied departments khan te officers khan ke lok kuri kina tai khan laga hisa aro modot kuria khan opor jani babu karne lok kuri bole de taiyari kuri ase BJP legislative party leader Shivendu Adhikari para state laga BJP sarkari head kuri kina aji West Bengal laga chief minister inaga vada luishe governor RN Ravi para brigade parade grounds Kolkata te office and secrecy laga oath administer kurishe chief minister lokote panchta cabinet minister para itu oath luishe itu homai Nagaland laga chief minister Nifirio para Shivendu Adhikari ke tai West Bengal laga chief minister inaga oath lua upor kushi salam janaishe ekta social media post te Shri Rio para tai aro tai laga council of ministers khan ke ekta kamyabi tenure karne salam janaishe National Legal Services Authority NALSA para Deshpura te aji din 2026 laga second national lok adalat taiyari kurishe Akashwani News ke baat kuri kina Member Secretary NALSA Sanjeev Pandey para kushi ki itu initiative para participatory aro people-centric mechanisms khan logote court khan te larai khan opor thik festa lobole aro ojan komti kuri dibu nimite dhyan di ase.
2: आज राष्ट्रीय लोक अदालत का आयोजन पूरे देश में एक ही समय पे किया जा रहा है इसका मुख्य उद्देश्य है कि न्यायालय में लंबित मामलों का बोझ कम किया जाए तथा जो मामले जो विवाद न्यायालय में और प्री लिटिगेशन स्टेज पे लंबित हैं उनको समझौते के आधार पर निस्तारित किया जाए
1: তাই কৈছে কি লোক আদালত সময় ক্রিমিনেল কম্পাউন্ডেবল কেস খান চেক ডিসঅনার মামলা আর ব্যাংক চৰি হওয়া মামলা খান লগত কিছুমান ডিসপিউটস খান উঠাই আছে শ্রী পাণ্ডে পাৰা আর কৈছে কি 2023 পাৰা 2025 ভিতৰতে নেশ্যনেল লোক আদালত খান 12টা অৰ্গেনাইজ কৰি কিনা আছে তাতে 26 কৰোৰ কেসেস খান ডিসপোজ কৰি দিছে ইটো আকাশবাণী কইমা পৰা আপুনি কি খবৰ দি আছে তাজা খবৰ কাৰণে আমি খান লগা এক্স হেণ্ডেলছ এ আই আৰ নিউজ এলাৰ্ট আৰু এ আই আৰ আণ্ডাৰ স্কৰ কইমাতে ফ'ল' কৰিবি আপুনি কাৰণ এইটো খবৰটো নিউজ অন এয়াৰ এপ আৰু ইউটিউব চেনেল এ আই আৰ নিউজ কইমাতে বি শুনিব পাৰিব ৱেলকাম বেক আপুনি খান চাম লগা খবৰ শুনি আছে প্ৰধানমন্ত্ৰী সুৰক্ষা বীমা যোজনা প্রধানমন্ত্রী জ্যোতি বীমা যোজনা আর অটল পেনশন যোজনা পড়া দেশ পুরা মানুষকে সোশ্যাল সিকিউরিটি কভার দিবলে লাগা এগারো সাল পুরা করেছে মিনিষ্ট্রি অফ ফাইন্যান্স পড়া কৈছে কি এই স্কিমস খান তো সব মানুষকান নিমিত্তে লোবলে পারিয়া ফাইন্যান্সিয়াল প্রটেকশন বড়াব কারণে ধ্যান রাখি আছে বিশিত হলে সোসাইটিতে কমতি সেবা পা আর ভালনারেবল সেকশনস খান নিমিত্তে আছে এই ফ্লেগশিপ স্কিমস খান পড়া মানুষকে জীবন লগা আনসার্টেনটিস খান খিলাফ বাজাই কিনা আর লং টার্ম ফাইন্যান্সিয়াল রেজিলিয়েন্স বানাই কিনা ইন্স্যুরেন্স আর পেনশন ল্যান্ডস্কেপ তো ডর করে দিবলে ধ্যান রাখি আছে এই স্কিমস খান ওপর বাদ করে কিনা ইউনিয়ন ফাইন্যান্স মিনিষ্টার নির্মলা সীতারামন পড়া কুশি কি 27 কোড়র পড়া বেশি এনরোলমেন্টস খান পিএম জীবন জ্যোতি বীমা যোজনা পড়া করেছে পিএম সুরক্ষা বীমা যোজনাতে 53 কোড়র আর অটল পেনশন যোজনা ভিতরতে 9 কোড়র এনরোলমেন্টস করে কিনা আছে শ্রীমতী সীতারামন পড়া আরও কৈছে কি পি এম জে জে বি ওয়াই স্কিম ভিতরতে 10.7 লাখ পড়া বেশি পরিবার খান কারণে 21,500 কোড়র রুপিস পড়া বেশি ক্লেমস খান সেটেল করে কিনা আছে ইউনিয়ন মিনিষ্টার ফর মাইনরিটি এফেয়ার্স কিরণ রিজিজু পড়া আজি কৈছে কি ইন্ডিয়াতে পপুলেশন সাইজ নহলে রিলিজিয়াস এফিলিয়েশন থাকিলে বি কনস্টিটিউশন ভিতরতে তো সব মানুষকান একই আছে ইউনিয়ন মিনিষ্টার পড়া দেশ তে মাইনরিটিস খান সুরক্ষা নাই কোয়া গাল্টি নেগেটিভস খান তো হটাই দিছে শ্রী রিজিজু পড়া নেশনাল কমিশন ফর মাইনরিটিস পড়া টি আই এস এস আর পার্জর ফাউন্ডেশন নিচিনা নলেজ পার্টনার্স খান লগতে মিলি কিনা অর্গেনাইজ করে একটা সেমিনারটে বাদ করেছে ইভেন্ট লগা সাইডলাইন্স তে মিডিয়ার লগত বাদ করে কিনা তাই পড়া জানাইছে কি প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী লগা সবকা সাথ সবকা বিকাশ লগা ভিজন তে কোন কমিউনিটি কে বি রিলিজিয়াস নহলে কাস্ট লগা লেন্স পড়া সাইগিনা নাই ইউনিয়ন মিনিষ্টার পড়া কৈছে কি কোনবা এলিমেন্টস খান পড়া যুন बार बार

0: muslims aro christians khan ke tai khan to desh bitor de khatara de ase koi kina boi khelai constitution para sob manu khan ke eki status de kina ase janai kina tai khushi ki itu to sachai para bishi dur ase union minister para aro india ke India te Muslim population to dunia to sob se bishi ekta thakibo koi kina India laga bodli hoi thakia demographics opor janaishe. COVID pandemic karne 2021 census to deri huishe koi kina Sri Rijiju para kuishe ki agli official count para ekta saf picture dikhibo paribo. External Affairs Minister Dr. S. Jaishankar para ajitin India aro Trinidad and Tobago majote ট্রেডিশনেল রিস্তা ওপর খুশি পা জানাইছে তার লাগা ভিজিটে ডক্টর জয়শঙ্কর পড়া ট্রিনিদাদ এন্ড টোবেগো লাগা মিনিস্ট্রি অফ ফরেন এন্ড কারিকম অ্যাফেয়ার্সতে ফ্ল্যাগস রেজিং সেরিমনিতে বাদ করেছে তাই পড়া এই দুইটা দেশ মাজতে ডিপ কালচারাল টাইস আর হিস্টোরিক্যাল রিস্তা ওপর বাদ জানাইছে
1: भारत के त्रिनिदाद और टोबैगो के साथ परंपरागत रूप से मैत्रीपूर्ण संबंध रहे हैं और ये संबंध साझा इतिहास उपनिवेश के खिलाफ हमारे संघर्ष और क्रिकेट के हमारे विशेष रिश्तों पर आधारित हैं। दोनों देशों के लोग पहनावे और खेलकूद से लेकर खान पान की आदतों और परंपराओं तक कई मामलों में एक दूसरे से समानता रखते हैं।
2: क्लोथिंग एंड स्पोर्ट्स और फूड हैबिट्स एंड ट्रेडिशंस
0: ডক্টর জয়শঙ্কর বরা ত্রিনিদাদ এন্ড টোবেগো লগা প্রাইম মিনিস্টার কমলা পেরসাদ বিসিসার কে পি লগ করেছে আর বাইলেটারেল কোঅপারেশন আর বি মজবুত করব নিমিত্তে নতুন ভাবনাও আর ইনিশিয়েটিভস খান বিচারিছে দেশপুরা পড়া সব মিলাই কিনা 42 পঞ্চায়েত চুনি কিনা মিনিষ্ট্রি অফ পঞ্চায়েতী রাজ পড়া ন্যাশনাল পঞ্চায়েতী অ্যাওয়ার্ডস 2025 লগা বিজেতন খান খবর জানাইছে ইটু অ্যাওয়ার্ড বাক কুড়িয়া সেরেমনি তো নিউ দিল্লিতে জুন 3 তারিখ দিন থাকি বলে আছে ইটু অ্যাওয়ার্ড খান তো দুইটা আলাগ ক্যাটেগরিজ ভিতরে বাক করে আছে ইটু দিন দয়াল উপাধ্যায়ে পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পড়া গ্রাম পঞ্চায়েত খানকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস লাগা নটা লোকালাইজেশন পুরাতে তাইখান লাগা পারফরমেন্স কারণে দেখি পায় আর ইটু নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারটো একটা ওভারঅল বেসিসতে ডিস্ট্রিক্ট ব্লক আর গ্রাম পঞ্চায়েত লেভেলতে সবচেয়ে ভাল পারফর্ম করিয়া পঞ্চায়েত খানকে দিয়ে আছে খবর শেষে আরও প্রায় হেডলাইন জানাই আছে এডভাইজার কুটেজ কমো পড়া সচ্চাই শান্তি আর আগে বরিয়া সোসাইটি বানাবলে মাতিছে নাগা পিপলস ফ্রন্ট সেন্ট্রেল ফার্মার্স উইং পড়া এই মহিনা 11 তারিখ পড়া স্টেট ওয়াইড এপ্রিসিয়েটিভ ইনকোয়ারিটর থাকিবলে আছে সেভেন্টু আধিকারী ওয়েস্ট বেঙ্গল লগা সবচেয়ে পহিলা বিজেপি চিফ মিনিষ্টার হয়েছে নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিরিব পড়া আধিকারিককে খুশি সালাম জানাইছে আর ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি পড়া দেশপুরাতে 2026 লাগা সেকেন্ড ন্যাশনাল লোক আদালত অর্গানাইজ করেছে আজি সাম লাগা নাগামিজ খবর ইয়ে শেষ করে আছে শুনে থাকিবি কালি বুচর 7:25 নাগামিজ খবর আনি দিব
3: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV-infected and affected persons.
4: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
3: Let's build a world where stigma has no place.
4: This information is brought to you by Nagaland State AIDS Control Society.